0: ওকে দেখ মালকোভিন্টিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্টিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডে মাকা ইতা ব চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নে মক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন ইডা নে ইতে জুভেন্টুডি মুস্তেঙ্গি হানোইন ইডা কে ফোন লাওস না আতো কন্টিনিউয়া বা হানোইন ইডা কে সিরা হালো লা কন্ডিস ও সিতো সাউন্ড ও কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবে ইতে প্রেসিজা হা হরিস হানোইন ইডা কে ফোন হানোইন ইডা কে ডিয়াক বা পোবু ইডা নে নেবে মাক ডুরান্তে নে ইতা আরে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফোলিং হে ডিপেন্ডেন্সিয়া নেমা প্রবলেম আগরা হাউনি মেহি বা না সাউন্ড নিদানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নি হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিশু হাউ আপ্রেন্ডে নহ কনসিয়েন্টে বা রিয়ালিটাডে না সাউন্ড প্রেসিজে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নি মক মডার্নিজেশন সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রাজাডো বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাডো নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম লুক ইতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কুইনেসে লাই সিএনসে ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসে এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসে ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসে ইদানে মাগলাডিয়াক সিএনসে ইদানে মাগলাডিয়াক মাবে আওয়াকারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসে এমএল ওলা গোস্তা মসোনে লিভার ডাটে রাসি তাম্বা সিএনসি ইডানে মাকা বেলে আতু ট্রান্সফর্ম আইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো বা হাউনি আতু কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাফ ইন মরিস মাই আগর হাউ জারোপা মোস ডেট মুস কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোবেন টু ডি ইডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম ভলন্টার সিরা ফর এক্সাম্পল এম আই ডা আকার কে ইনিশিয়েটিভ আতু হিলি ফয়ার সো ফয়ার ডি হেনে ফাতিন ইডানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইডা তাম্বানে মাক কন্ট্রিবিউশন দে বা ডিসএমবলমেন্ট বা জবেন টু ডি দে ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাক হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজ লা হাতেনে ট্রান্সফর্ম ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্ট বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিটাডে নে রিয়ালিটাডে ইডানি হাসোরুনে রিয়ালিটাডে হাসোর মানে সেন সাইডা রিয়ালিটাডে ইডানে বে মাক নি সিন্তি নি আনে নি ইয়ে প্রিজাউন লারন মাবে নি সে হাতে তে কা তাক আই এম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জবিন তুড়ি দে উলু সিরা ফতি সের নে তে মাউসি দেওয়ান সোল দে রিসা সিরা তে তেরে দিয়া ক্লিউ লাকুন তিতলু ডুকে লাকুন পাদ্রিয়া সে জবিন তুড়ি দে আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জবিন তুড়ি লাকুই আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতান ফোন ইয়া না সাউনি দা আতু লাকুই সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বা রেলে দাদে যে তেং কে আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনিক হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানেসান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা দতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডে রিয়ালিটা দে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্তা প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুডি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেং আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোত ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলোরং ইতা হারে বা ইতানে জোভেন তুডি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালেতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কেডিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানেসান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা দানে বে মাক দে ক্লাসে বা সুসিরা দানে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কন সার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সু আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা ডুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক নো সোসাইডাডে রিকু নো সোসাইডাডে কিয়াক লা ইহা অপরচুনিডারে ইডা আতু বেলে আসেসু সাউডে নেবে মাকা আডে কুয়াডা no la acesso ba educação de nebe maka credível basira anto ikus italaia saudi nebe maka dia no mosi educação nebe maka dia italaia conhecimento nebe maka dia maka ita se labela ia capacidade atu contribui ba nação honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade de nebe maka la classe para tu bela garante povo hototo lirio kon ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanu nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprene teoria marxismo. Tama teoria marxismo orienta ita liliu ba zoven sira o insa ia hanu ida nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, na konu ho sociedade de klase ia nebe sira sai dominante ba ia makina de produção, no mos ia fatin hotu tanto ia carreira no ita la ia possibilidade ida para tu bel harahun sociedade capitalismo honune uniku dalang atu harahun sociedade capitalismo mak tenke aprende teoria marxismo no dar arma ba mudança tu ira hone hare kata ou tu ir hone perspectiva kono ba asunto ira ne depende ba tene espíritu da luta tambah si espíritu ira ne mak atu orienta ita lihusi kondisan objektiva nebe mak ita rasik pesquisa, ita rasik kalau analisa, lihusi ida ne mak haturi tene espiritu da luta, o insa atu bele sai hanesan matan, tilung, ibung, ba ita nye povo oprimido sira.
0: Oke, diak maloko vintis, antes ita ba kontinua tang ita nye programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music!

0: খেয়ে দেখ মালকো ভিনতিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সেলে সফরে শোনাবা মালকো ভিনতিস ইতা বানা ফাতিং কন্টিনিউ ইতা নিয়া প্রোগ্রামা হে বেলুন জাস্টিং ইতা বোধ নুন জুভেন্টুডি দালা বারাক ইতা হারে জুভেন বারাক লা কোয় কন্ট্রিবি বা নাসাং মে বে দালা বারাক লিউ সিয়া ক্রিয়া কনফ্লিক্ট ইহা নাসাং লারাং তুর ইতা নিয়া হারে নে কাউজা লস নে মাই হুসি নেবে
1: ইয়া তুর হাউনে অবজারভেশন নেবে মাক ডুরান্তে অফ হালো বাই কনফ্লিক্ট জুভেন্টুডি বারাক ক্রিয়া কনফ্লিক্ট ইন নাসাং নি লারাং তুই রাউন হারে নিয়ে কাউজ লস মিশি নেবে নিয়ে ক্রিয়া কনফ্লিক্ট ইটা থেকে হাতে নেই কাউজা নেই তা সাইডে আমার নিয়ে হালো প্রবলেম নুসা আমাকে জবিন তুরি লাখ কন্ট্রিবিউ বা ডিসমলমেন্ট লাখ আপ্রেন্ডে মাইবে নিয়ে তেঙ্গে হালো হালো প্রবলেম ফাতে ফাতে হডি ফ আমি আসাস বা সোসাইডাড নিয়ে ভিয়াজ সিরা ফর এক্সাম্পল ফেতো সিরা সাকার লাউ লিবরে টেম্পো কালা নিয়ে লাখ পর বেল হেতাং প্রবলেম কা কনফ্লিক্ট হয়ে নেবা এম প্রিমিয়ার মাকা ইটা হাতে নেলাই নিয়ে কাউজা হাউসিতা কাউজে ইজা কে পোটেন্সিয়াল কাউজে ইজা কে সাই বারেরা বা ইহা জুভেন্টুডি সিরা মাকা ডিসএমপ্লয়েড ডিসএমপ্লয়েডনে নে কাউজে ইজা কে নিয়ে বেলে ডিসএমপ্লয়েডনে লোকে স্পাসু আতুনে জুভেন্টুডি সিরা তো ক্রিয়ে কমপ্লিট ইয়া সোসাইডাদে ডিসএমপ্লয়েডনে লাউস মুসু অ্যাসিডেন্টালমেন্টে কা লাউস মুসু মুনু আনেসান উডান মাইরে মাইবে ডিসএমপ্লয়েডনে মুসু তাম্বা বাজিয়া বা সিদুসাউন কন্ডিশন নেবে মাহুকুন সিরা কা ফর এক্সাম্পল আগরা ইটা উকু না ইটা হাকা হাকাত বা ভিনতি আনুস বা ইন্ডিপেন্ডেন্স নে লোলস নে ইটা লাউস টেম্পো না পারা আপ্রেন্ডে আপ্রেন্ডে মাইবে ইটা টেম্পো না আতু হালো বদ্রুমা হালো বদ্রুমা হেতেনে পাইস হালো বদ্রুমা বাসে হালো বদ্রুমা বা জুভেন্টুডি ডিসেম্পের গাড়ু সিরা জুভেন্টুডি ডিসেম্পের গাড়ু সিরা নেবে মা কিয়া ইটা লা সুর জুভেন্টুডি ডিসেম্পের গাড়ু ইটা নেবে মা কানাল ফিদিসু মাইবে ইটা সুর ডিসেম্পেগু ইটা নেবে মা কা ইটা হারে বা রিয়ালিডাডে নে ডিসেম্পেগু ইটা লিসেন্সিয়াডো সিরা মা সাই ডিসেম্পেগাডো নে প্রবলেম ইটা কনসিডার এডুকেশন ইটা আগরা ইয়া এডুকেশন নেগোসিও তা মা সাইডে মা ডিয়া না নেসানে ইটা সেল স্কোলা ই ডিপোজ ডি স্কোলা প্রিভাডো সিরা ইহা বার বারা স্কোলা পুবলিকু সিরা ইটা নে ফর্মাল লিসেন্সিয়াডো কারা তিনান মাবে ইটা নে লিসেন্সিয়াডো ডিসেম্পেগাডো হানেসান ইটা ইটা আগরা ইয়া আমি ইটা আগরা আপ্রেন্ড ইয়া ভিডা একাডেমিয়া ইয়া ইউনিভার্সিটারিও হাবে এলে ইহান ইডেনে আমি ফর্মা আমি নিহান কা আমি ডুনি হেলা ডিসএমপ্লয়েড আমি লাস ডুনি ডুনি এমপ্লয়েড নে প্রবলেম হবে বাই ইডেনে না সাং আবার নে সে ইতা ইডা আগরা নে মাক ডিসএমপ্লয়েড গাডো না সাতান ইতা নে ওয়ান ইডা আমবারে ফুতুরু নি সিরা নে ফাতিন হেনেবে সিরা নে পারাডেরু হেনেবে সে আগরা ইতা ইডা পপুলেশন সে রাও কা তিন জিবা পপুলেশন নেবে মাক বহন মাবে ইতা হারে ইতা ইডা আগরা ডিসএমপ্লয়েড গাডো কোয়ান্টুম মাই সিতা নে ওয়ান নে সিরা বারা ই আতে ইদা মোস জুভেন্টুডি বারাক ইতানি হানোইনে না কোন হো পাসপোর্টে ইতা কার কম্পেতে বা এমপ্রেগো এক্সটেরিয়র ডুকে এমপ্রেগো হেতানি না সাউন রাসে কাউজে প্রবলেম নে তাম বসে জুভেন্টুডি কালান হো লরো নিল আইয়া সার্ভিসু এন্তা এক্স্যাক্টলি নি হালো প্রবলেম নি হালো প্রবলেম পারা নি বেল হেতাম ফাতিন রুমা নি হালো প্রবলেম লাস কাউজে দে তাম বা বিঙ্গান সে দে অডিও মাস প্রবলেম তাম বসে দা নি নে লরন লরন নে নিল আইয়া সার্ভিসু সে জুভেন্টুডি দে মা সার্ভিসও ও হিন্দা ডের তামা তো গোয়ালো ওর সিরা তু কুলিমা মাক নিয়ে সাই এক্সাক্টামেন্টে নিয়ে কলে এ ডিপোজ কারা নিয়ে প্রেসিজে ডিসকাস নি নিয়েলা নিয়েলা লামোস না কনফ্লিক্ট নে ইয়ে না সাউনি দা না সাউনি যা মোস কনফ্লিক্ট তামা সাইডা নে ডিসেম্প্রেগো ডিসেম্প্রেগো নিয়ে মাক ডোমিনা এমা নৌসি ডিসেম্প্রেগো মাক হামোস কনফ্লিক্ট কনফ্লিক্ট নিয়ে কনফ্লিক্ট পারতে বার কনফ্লিক্ট এন্ট্রে নিয়ে হুনি ফামিলিয়া কনফ্লিক্ট এন্ট্রে সোসাইডাডে সেরা সেলো কনফ্লিক্ট এন্ট্রে নিয়ে নামোরাডো কনফ্লিক্ট এন্ট্রে নিয়ে ফামিলিয়া নে কনফ্লিক্ট কনফ্লিক্ট ইটা কে মোসু তাম সাইডা নিয়ে নি সার্ভিসও লাইয়া এটা নিয়ে ফর্মা নিয়ে আনে সাই দ্রোগা ফর্মা নিয়ে আনা সাই ভান্ডালিসমু ফর্মা নিয়ে আনা সাই ব্রুতালিসমু নিলা কোন সে ফর্মা নিয়ে আনসাই এমা একাডেমিস্তা তাম সাইডা তাম নিয়ে ডিসএমপ্লয়েড ইসে পাইস ইরা সে এমা লিসেন্সিয়াতুরা ইডা মা ডিসএমপ্লয়েড নিয়ে কাউজা নিয়ে তো অল্টারনেটিভ মাছে লোকে এমপ্রেগো এমপ্রেগো নে উচি সে এমপ্রেগো নে লাউস ওরিয়েন্টা ফালি জুভেন্টুডি সিরা আতুস লোকে আউটো এমপ্রেগো সে হাউরে মাতা ইহে মিনা স্কোলা হে পেট্রোলিও হাউ বেলে লোকেরা শেখাউনি মিনা সে হাউরে মাতা ইহা রেলাসাউন ইন্টারন্যাশনাল হাউ বেলে লোকেরা শেখাউনি এমবেসাদ লাভেলে নেকার অর্গান ডিপেন্ডেন্টে এটা কলিয়া কোন বা স্টাডো কনসেটো স্টাডো আর্থিক সে স্কুলে কোনো অবজেক্টিভ স্টাডো স্টাডো নে অবজেক্টিভ নে মা খালো সাইডা পারা গারান্টিয়া এডুকেশন রেকোয়ার্ডু সালভারা ভিডা কনভার্টেরা ডোয়েন্সাস ইনফ্রাস্ট্রাকচুরা লোকে এমপ্লয়েড এটা না অবজেক্টিভ স্টাডো estaru la beli hetia orienta fali juventuri rian halo auto emprego enta estaru ia baudi halo saida tarune amam bana saun tamba ne maka nia tengi kria condições bani povo rasik condições ma saida infraestrutura electricidade telas se ira ne la ia enta maka conflito ne tengi moso se liliuma causa de desemprego ne numero 1 ne exatamente juventuri ser kria conflito. Obrigado.
0: Que pergunta turma e belo CLS, sai foba e tanha belo ela. E tá bom, no Rio Juventude, da Barak Itahare, Jovem Barak lá que contribui para a nação, mas bem da Barak Liu, se a clé conflito e a nação lara. Tu ir itanha hare, ne causa lolos nem mais russi nebe.
2: Pedia que a Hanesan observação do Bukira nebe makato russi belo Justin. Iha musine ha wakara khatu tang kata iha mus kauza iha kauza rua ida maka curriculum eruka sang ino mus fila fali bahane sang ohin belon Justin dehan maka numero de desemprego iha pri iha ni ha wakara kolelu kono ba curriculum eruka sang tir hani ha perspektiva o how iha hakara kida kata presiza hadiah curriculum de edukasan tambah saida tambah kurikulum edukasaun ida nebe maka dadaung ne ita hasoru maka kurikulum ida nebe maka orienta ita paratu kompetit iha asuntu emprego ou atu kompetit iha kampu de trabalho iha nebe kwandu depois de ema licenciado ona mai be nye fila mai maka la iha kampu de trabalho bania ne maka nesang huing belon dehan tambah nye la iha servisu nye la iha botruma nebe maka nye halo ikus nye tenhe kontribui ba conflito. Tamba lá ia serviço. A não ser o engira é manebe maca ocupado ho ni nia carreira, no nia precisa preparação nebe mac máximo, atu bele halau ni nia vida profissionalismo e ni nia carreira, com certeza que nia se la preocupa ho actividade ou actividade se ia selo que nebe mac lá ia benefício ba sociedade, e não mus nia la preocupa com a base tan assunto conflito. Nia somente ia anui ira nebe maca tu halau mudança e ba sociedade da nebe maca harmonia, ba sociedade akara liu atu bela desenvolve sociedade nebe maki igualitario. Ni nunca me sanu ni atu dehem problema ou halu aktividade nebe maka la ilisitu ba iha sociedade hanesang ne. Tama ni hanesang oi imbelon Justin Muscolia katak ito governo precisa para atu bela kria campo de trabalho ba juventude sira liu ba hirak nebe maka sayona licenciada oi bela mos iha balon nebe maka consegue atingir nível mais magistrado, mas ikus ba nebe ikus hira hanu inde nebe maka halo pasaporte ba iha radio tama saida problema itu ni estado organ estaduais la iha hanu ida atu bela kria kampu de trabalho mas be somente halo retórica iha programa iha programática durante sira halo kampanye katak sira se kria kampu de trabalho rihun resim. Maybe ikus sira la atinzi hirak nebe maka sira kulia. Entau irane sai henesan necessidade. Desemprego ni sai henesan necessidade ida be juventude para atu continua pratica eru sira nebe maka acontece henesan conflito. Ita la bela pasala juventude kata ita bot mak meta iha organizasaun henesan ne o ita bot mak ransu ema nebe mak ladia o ita bot ninya karakter makla dia kunone ita bot decide hakarak halu hanesan ne maybe haoni indene kata idane non principal maybe principal li maka ita kulia o questiona kona ba asunto curriculum nebe maka orienta zomen sira par continua somente compete de tia campo de trabalho y nomos depois de sira hoto maybe sira la campo de trabalho y kusmoso hanesan ne tamba campo de trabalho no curriculum educação sai nudar necessidade ida para tu lores jovens sira sai jovens ida nebe maka criminoso vandalismo e continua prática eru ida nebe maka for risco la los barit nian mai be ni fomos risco ba sociedade li liu especialmente betania na San Timor Leste hanesan obrigado.
0: Ok, dek maloko vintes antes itaba continua tang itania programa musibelun seles se ofrece ta musica ida firmai enjoy the music.

0: ওকে দেখ মালকোভিন্দিস জানে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুনসালে সফরেশন আবার মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাটিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানেসান জুভেন্টুডি মেহে সাইডা মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউ নফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতা ইতা জুভেন্টুডি রানে জুভেন্টুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জুভেন্টুডি তাম্বানে মাকা ইতা হানেসান রাম ফোন otas phone bana sound phone ida ne ida juventudi mustengi hanoin ida ke phone laosona to continua ba hanoin ida ke sirahalo la condiso sito sound no condisaun ka ambiente pobuninian mabe ida precisa ha horis hanoin ida ke phone hanoin ida ke dia ba pobuidane nebe mak durante ni itare na sound ni independencia mabe na fatin falling ni dependencia nema problema agora haune mehi ba na sound ni dane ba contribui ba development ne habile de ham bot tepte bes tamba sare ma de ham bot husi inisu hawa aprende no ha consciente ba realidade na sound ne precise development development ne mak modernize sound sociedade antiga ka sociedade atrasado ba sociedade moderno ka sociedade avançado ne mak importante agora atu transforma sociedade maka ita tengi transforma lu kita ni hanoin atu transforma itani hanoin maka ita precisa conhece la ciencia ida nebe maka bele hatur ita ho justo ne maka nesa noin ha unia colega ka hamne bele unde hanona kata ciencia ml marxista leninista ne ciencia ida ke justo